শ্রোতা বন্ধু, আমি প্রায়তঃ শুনেথাও শীঘ্র পঞ্চবাক হব, সময় কম, রাস্তা খালি। অভাবে চিন্তার অনেক চালক গাড়ির বেগ বড়াই দিকে, কিন্তু অধিক বেগরে গাড়ি চলাইলে হঠাৎ সামনা আসুথিবা ব্যক্তি গাড়ি কিংবা বাধাকু এড়াইবা চালকঙ্ক পাখে কম সময় রহিথাই, ফলরে দুর্ঘটনার আশঙ্কা বড়ি যায়। দ্রুতগতির পরিণাম কেবল চালকঙ্ক উপরে পড়ে না, রাস্তায় চালুথিবা পথচারী, সাইকেল চালক, দ্বিচকিয়া যানার চালক এবং অন্য যানরে যাত্রা করুথিবা লোকমানে মধ্য এহার শিকার হইপারন্তি। বিশেষ করে বাজার, স্কুল, হসপিটাল ও জনবহুল অঞ্চলরে অধিক সতর্কতার সহ গাড়ি চলাইবা আবশ্যক। দুইচকিয়া যান চালকমানঙ্ক পাইঁ হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। সেহিপরি কার ও অন্যান্য চারিচকিয়া যানরে সিট বেল্ট পিঁধিবা আবশ্যক। গাড়ি চলাইবা সময় মোবাইল ফোন ব্যবহার নকরিবা, মদ্যপান করে গাড়ি ন চলাইবা এবং ট্রাফিক সিগনাল ও রাস্তা নিয়ম পালন করিবা মধ্য সড়ক সুরক্ষার মুখ্য অংশ। গাড়ির গতি যেতে বেশি হব, দুর্ঘটনা ঘটিলে আঘাতর গুরুত্ব মধ্যে সেতে বড়িপারে। তেণু রাস্তার পরিস্থিতি, পানিপাগ, যানবাহন ভিড় ও নির্ধারিত বেগ সীমাকে ধ্যানরে রাখি গাড়ি চলাইবা উচিত। রাস্তায় কিছু মিনিট শীঘ্র পৌঁছিবা ঠারু নিরাপদরে নিজ গন্তব্যস্থলরে পৌঁছিবা অত্যধিক মূল্যবান। আপনার ঘরে কেহি আপনার অপেক্ষার অছন্তি, দ্রুতগতিরে নুহে সুরক্ষিত গতিরে চালন্তু, জীবন অমূল্য।

শ্রোতা বন্ধু, বর্তমান সময় হয়ে যাইছি স্থানীয় খবর এবং পাণিপাগ উপরে নজর পকাইবা। গতকাল 21 সেপ্টেম্বর 2024 তারিখ ভাদ্রব দশমী তিথি কলাহান্ডি জেলার অধিষ্ঠাত্রী দেবী বা মাণিকেশ্বরী নিকটে নূয় শস্য পূজা হওয়া পরে সাধারণ জনতা নবান্ন গ্রহণ করে নবান্ন সকাশে স্থানীয় ভবানীপাটনা উৎসব মুখরিত। ভবানীপাটনা স্থিত স্থানীয় মহাবীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিসরে শুভম পুরুণাগুমা আনুকূল্যরে অনাথ ও নিরাশ্রয় মানক সকাশে সাময়িক নুয়াখিয়া পর্ব অতি আড়ম্বরে 21 সেপ্টেম্বর 2024 সোমবার দিন পালিত হয়ে যাইছে। বর্তমান নজর পকাইবা পাণিপাগ উপরে। আজ 22 সেপ্টেম্বর স্থানীয় ভবানীপাটনা অঞ্চলের আকাশ সাধারণত মেঘুয়া রহিব। জেলার কিছু স্থানরে বর্ষা হবার সম্ভাবনা দেখা দেইছে। আঞ্চলিক পাণিপাগ বিভাগের পূর্বানুমান অনুসারে তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি রহিবা বেলে সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়স রহিবা বলি অনুমান করা যাউছে।

দুই পটা শঙ্খা সিন্দুর। দেই তো পারুনি মুহি, গুরুকৃষ্ণ গোস্বামীঙ্କ। ଏହି ରଚନାରୁ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ଶିଳ୍ପୀ ସୁବାସ ଦାସ।

0: 1200 kHz FM যোগে 100.3 মেগা হজ এবং নিউজন এআই অ্যাপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর প্রচার করুছু কার্যক্রম শক্তি রূপা শুনিপারিবে এই বিজ্ঞাপন পরে।
1: ডেজার্ট আসিগলা কিন্তু আমার চ্যাম্পিয়ন আসিলে নিয়ে পর্যন্ত
2: বিল ভরিবা পূর্বরু তো আসিযিব না
3: তো গার্লস কোন হউছি
1: বিল হউছি চল তো কাট দে পিন দে
4: আরবিআই কহে যে নিজের পিন ওটিপি সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহাকু দিয়ন্ত নাহি অনলাইন ব্যাংকিং কেবল নিজের হি কম্পিউটার মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু হ্যাঁ এটা খাইবার চ্যাম্পিয়নশিপ থিলা না কোন আরবিআই কহে সচেত হুয়ন্তু সতর্ক রুহন্তু
5: Work from home, high salary, matra gutiye click re.
6: Are wow! Hostila.
4: Ajona links upare click karantu nahi. RBI kahe
7: sachetana huantu, satarka ruhantu.